0: চিন্তাধারাত গল্প কবিতা আদি রচনা হবলৈ ধরিলে। এনে প্রভাব লেখিকার উপরতো পড়ার স্বাক্ষর বহন করিলে রামধেনুয়ে। রামধেনু যুগতে সচেতন শিক্ষিতা লেখিকার বিকাশ হয়েছিল বলে কব পারি, বিশেষকৈ কবিতা আর গল্পর দিশত। নিরুপমা তামুলীর এন্থ্রোপলজির সপোনের পিছত নামৰ দীঘল গল্পটো পঞ্চাশের দশকর লেখিকার গল্পর একটা মাইল খুঁটি। এই গল্প প্রকাশ হয়েছিল রংঘরের পাতত।
1: গল্পটোত লেখিকায় নির্মোহ আর বাস্তব দৃষ্টিরে সমাজের এখন ছবি অঙ্কিত করেছে, যত সরলতা আর কদর্যতা আছে হাত ধরা ধরি করে, যত নারীর জীবন মূল্যহীন, সদায় লাঞ্ছিতা আর বঞ্চিতা। লেখিকা ইয়ার পরিবর্তনের বাবে মার্ক্সীয় দর্শনের অনুপ্রেরণার প্রয়োজনীয়তার ইঙ্গিত দিছে। লেখিকার গল্প আর উপন্যাসত নারী জীবনের লাঞ্ছনা আর বঞ্চনার প্রকাশের মাজেরে নারীবাদী চিন্তার উত্তরণ ঘটিছে। তেওঁর গল্প আর উপন্যাসে রামধেনু যুগতেই বিষয়বস্তুর বৈশিষ্ট্য আর বক্তব্যের বলিষ্ঠতার এক নতুন মাত্রা লাভ করিলে। আর আশ্চর্যজনকভাবে নিরুপমা বরগোহাঁইয়ে আজিকোপতি গল্প, উপন্যাস আর বিভিন্ন লেখাও লেখি আছে সামাজিক দায়িত্ববোধে। আমি আগতেই উল্লেখ করে আহিছো, টেন্টেলাস নামৰ গল্পটো লেখিকার অন্যতম শ্রেষ্ঠ গল্প।

গান তো এহেন উলিয়া বলিয়া হৈ দুপাৰে উপতি পৰিত ধীরে ধীরে পবন কাল রূপ ধরিল কাকনু বারে বারে খেলিত ধীরে ধীরে পবন কাল রূপ ধরিল।

0: শক্তি আমার দুই তর পারতে জনম আমার পানি এই পিতৃ শক্তি আমার সেই শক্তিরে বানক রুধিন সহস্র হাতেরে দুপার বান্ধি সেই শক্তিরে বানক রুধিন সহস্র হাতেরে দুপার বান্ধি তোরে শক্তি কারি কারি আনি তোকে আমার ভৃত্য করি ধীর পবদ কাল রূপ ধরি কাকনু বারে বারে খেদি ধীর পবদ কাল রূপ ধরি কাকনু বারে বারে খেদি লুই তর বলিয়া বান তয় তুলই নুধা পুল মিলিত লুই তর বলিয়া বান
1: 1952 চন ভূপেন হাজৰিকাই গৱেষণা সম্পন্ন কৰি কুইন এলিজাবেথ জাহাজেৰে ছাউথহাম্পটনলৈ যাত্ৰা কৰিছিল আটলাণ্টিক মহাসাগৰৰ পানীৰ মাজত তেওঁ অনুভৱ কৰিছিল যে এই মহাসাগৰখন এটা পুখুৰীৰ নিচিনা ঢৌ নথকা মহাসাগৰখন তেওঁৰ তেজপুৰৰ পদুম পুখুৰীৰ লাগিল তেওঁৰ মনত পৰিল আমেৰিকাত থাকোঁতে দেখা প্ৰশান্ত সাগৰৰ নীলা লহৰলৈ দুদিন ধৰি আটলাণ্টিক মহাসাগৰৰ শান্ত ৰূপ দেখি তেওঁ অবাক হৈছিল সেই সময়তে তেওঁ লিখি পেলাইছিল সাগৰ সংগমত কটনা সাঁতুৰিলোঁ তথাপিতো হোৱা নাই ক্লান্ত তথাপি মনৰ মোৰ প্ৰশান্ত সাগৰৰ উৰ্মিমালা অশান্ত

0: barpi barso kachiti adim ahem jongsi dolo liputangte kemesen alia bangke lahelo. Afrangsia bangke lang pen kelong asonson ake sodo an penta nang litum jokpo. Aduntua bangke kitu kamen ui lapen angnim ang hongta innim jokplotpo. Aduntu keso ta long le detpo aposi se kachilang anam ta nang litum pedam jokplotpo. Lapen barpi barso kedo ahut nang litum terak jokplotpo. Lapen ke arta ke ongdung sarpi sarbura atum lapen osomar atum anta barpi barso ke dam joy kepo lapen ning theklong po munita tum barpi barso ke dam adim athik abik kave lapen barpi barso ke do tap abe kaching hoy det pena joksi pokso pokang akesota kelong lo lapen pok ahilong ta dokok titilo lasi nangli tum ka do kaveta hemarlo lapen hemkom hemrai kapang thirjir thekji aphan abangke kemesen lapen kang thirjir barpi barso ahem chikim nangji tangte nangli hemalong lapuson do ikloma avelang li putangte kikim serakji aphan bor I ignon
1: লাকে আকাশবাণী গুহাটি মহাবহু আদন্তু পেন আপ কার বিয়া যায় মেঘলং পেন কপি পিছে রট পারিমা পিনি পেঞ্চি থান মেঘ গেছে না পেন আপ আরু আছে ক্লো নিফাই কেথম ভম কুরুয়ার নি কার বিয়া যায় মেঘলং পেন আপ ফ্রাংসি বীর দার্জিলং চি বীর দার্জিলং দেডাফি সারলামথি আং বেঙ্গলং পেন পিনিয়া সারলামথি পু পেন আপ লেথা আর্জিলং ইচি সারলামতে আর্জিলং দেডাফি বরেঙা বীরতা আর্জিলং ইচি বরেঙা বীরতা আর্জিলং দেডাফি আং ডেংচারি বাং নিং কে হাঙালুঞ্জির আং ডেঙ লংপেন আসনসনা লুঞ্জির রড পারজু পনিচি পেনা কার্বিয়া যাই মেঘ লংপেন কপি পিসি রড পারজু জিমা কি লান বেড়িল লাকে আকাশবাণী গুহাটি মহাবাহু আদন্থু লামকানং ডেং দামথুলং লামকানং ডেং লংপেন পিলং রি আমেক্রি পুয়া লামকান কিতকাবাং এডিশন তিসু পেন আর্জুলং ইকপো তাংতে আর্জুক সেনং পিলং রি আমেক্রি আলামকান

0: ¡Cúmalo!
1: ¡Cayor! ¡Oh, cayor!
0: ¡Cúmalo!
1: ¡Ni hona pinu! ¡Inhana en pusirano!
0: ¡O te la lampo! ¡O ni mu penda cumarna por ni pinu bojo! ¡Chola pinu no le panting o redke! ¡Ni mu penda cumarna por lu!
1: ¡Vean long le red luti cayor! ¡Pinia me que chinta! ¡Masabso que der jona jo! ¡Ani gang sama por ansi hemana chivang bomlo! ¡Bonta la hoya puta loca vetu! Tuvar bithe bithagi ton the bajo pangting muchot apisi ka chong hu wang nang kok usumal na pen ka doka bi tum ko son lo an pachu et lu ma
0: ka doka bi an ta an pachu el lu pinu tang te nang non chupu ma
1: thalang ka jor an ki chu ke ni vi ajo ta ko son pone ho
0: oi te pinu munalo he ta la haya mukha adilung dilung ti ki wang nang la pen ni punu phanang ka bisa Kupia kam lop le ne jar jun ta thang nang thak ti kang wi ti
1: thang a the ta wi lo moja dar bari ma be ki dun de alam ki kro dun wang wi ak tu ma phan an ke a hem a ri ki pri pi ki kai pi lop ko ta ho
0: e la an lop he
2: Namaskar Akashbani Guwahati bioli 4 bajar mukhya batori hoite moi Arunima Goswami সারিমেত হবলগিয়া বিধানসভা নির্বাচনের ভোট গণনার পরিপ্রেক্ষিতত জেলা প্রশাসন সমূহে প্রস্তুতি সম্পূর্ণ করে তুলিছে ভোট গণনার বাবে 35 খন জেলার মুখ্য কার্যালয়ত মুঠ 40টা কেন্দ্র স্থাপন করা হয়েছে উচ্চতম ন্যায়ালয়ে ভোট গণনা পর্যবেক্ষক হিসাবে অকল কেন্দ্রীয় সরকারের অধীনের কর্মচারীক নিযুক্তি দিয়ার বাবে নির্বাচন আয়োগে লওয়া সিদ্ধান্তর হস্তক্ষেপ করবলে অস্বীকার করেছে ন্যায়াধীশ শর্মিলা ভূঁইয়ার ফাস্ট্রেক আদালতে জুবিন গার্গর রহস্যজনক মৃত্যুর গোচরত অভিযুক্ত সিদ্ধার্থ শর্মার জামিন আবেদন সন্দর্ভত অহা 4 মেত রায়দান করব আকাশবাণী 90 বছর সম্পূর্ণ হওয়া উপলক্ষে দেশজুড়ি গ্রহণ করা বিভিন্ন কার্যসূচীর অংশ হিসাবে আকাশবাণী গুৱাহাটী কেন্দ্রও বিভিন্ন কার্যসূচীর আয়োজন করেছে কেন্দ্রীয় সরকারে জনসাধারণের তাৎক্ষণিক বিপর্যয় সতর্কতা সেবার থলুয়া প্রযুক্তি ব্যবহার করে মোবাইল প্রচার ব্যবস্থা আরম্ভ করেছে পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা জেলার 2টা বিধানসভা সমষ্টির 15টা ভোটগ্রহণ কেন্দ্রত পুনৰ ভোটগ্রহণ চলি আছে লোকপিল 2027ৰ প্ৰথম পৰ্যায়ৰ অধীনত অন্ধ্ৰপ্ৰদেশ অৰুণাচল প্ৰদেশ হাৰিয়ানা চণ্ডীগড় মধ্যপ্ৰদেশ আৰু ছত্তীশগড়ত বাসগৃহৰ তালিকা প্ৰস্তুত আৰু গৃহ গণনা আৰম্ভ হৈছে পশ্চিম কাৰ্বি আংলং আৰু হোজাই জিলাৰ সীমান্তৱৰ্তী বৰপথাৰ অঞ্চলত হাতী মানুহৰ সংঘাত পুনৰ বৃদ্ধি হৈছে আৰু আই পি এল ক্ৰিকেট প্ৰতিযোগিতাত আজি চেন্নাইৰ এম এ চিদাম্বৰম ষ্টেডিয়ামত হবলগীয়া এখন খেলত চেন্নাই ছুপাৰ কিংছ মুম্বাই ইণ্ডিয়ানছৰ বিৰুদ্ধে অৱতীৰ্ণ হ'ব বিয়লি 4 বজাৰ মুখ্য বাতৰি ইমানেই পৰৱৰ্তী বাতৰি বুলেটিন বিয়লি 5:15 শুনিবলৈ পাব

আকাশবাণী গুহী মহাবাহ রাদাপুর সানসমাকুর বড়া ফৈগু ব্রী মেয় জানগান বিধানসভা বিষয়কটিনি ভোট সানায় জেলা খুঁগুড়িফরা থিয়ারি যাবায় ভোট সানায় মন 35 জেলার গাহাই মৌকুলিও গাছে মন 40 ভোট সানায় মিরু গাইসনায় যাদের ভোট সানায় নাইবিজির সা 126 মৌকুগ্রা থিসনায় যাদের আর বে খামানো সা 5981 ভোট সানগ্রা মৌকুগ্রা সা 2347 মাইক্রো অবজারভার থিসনায় যাদের এরহে মনফ্রম সমষ্টিনি ভোট হাই হারক নাইনানে মন 15 মন 28 রাউন্ড ভোট সানায় যাগান বিধানসভা বিষয়কটিনি ভোট সানায় আর ফিথাই ফসায় নজর বোনায় সিগ্র সাংগ্রাংটি হায় রাহা বাইদি জেলা খুঁগ্রিয়া খাইসে হপ্তানকে ফসাওদিন জেলা খুঁগ্রিয়া গনায়তি হাই অনগায়ে হানজা সুরায় পতকা গাওনায় আর মাইক দামনকে হপ্তানায় যাদের বিনি অনগাইব ভোট সানায় মিরুনি 100 মিটার গজানও সাবা এবার বিনি বাংসিন সুবুং থুবুর জানাই লাউড স্পিকার বাহায় আর হানজা সুরায় হপ্তানায় যাদের কার্বি আংলং জেলার বিষয়কটি জালাঙায় মন্থাম বিধানসভা বিষয়কটিনি ভোট সানায় থাকিজ ডিফু সরকারি ফরাইসালিমায় গাইসনায় হপ্তানায় মিরুনি 100 মিটার অঞ্চল গাড়ি মটর খারনাকে বন্ধ ফসানায় যাদের জেলার বিষয়কটি রিটার্নিং মাকুগিরিয়া গাংসে মিটিসার বিলাইনি জহে বে বাত্রাকে ফসাওদিন বিষয়কটি আয়োগনি বিথন বাইদে সোনাবঙ্গনি মন 15 ভোট লানায় মিরু দিনে ফুংবিলিনিফ্রাই ভোট লাফিনে যাদের বিনি গেজের মাগ্রাহাট বিধানসভা সমষ্টিনি মন 11 মিরু আর ডাইমন্ড হারবার বিধানসভা সমষ্টিনি মন 4 মিরু ভোট লাফিনে যাদের ফুংবিলিনি 7:30 ভোট লানায় মোনাবিলিনি 6:00 জবৈগান সোনাবঙ্গ বিধানসভানি বিষয়কটিনি নৈতি কলমনি ভোট লানায় গুলাই গুজাই জানায় খুরাং মনায় উনাও মখনায় সমষ্টিও ফিন ভোট লানায় যাদের সুবুং সানকে 2027 গিবি কলমনি সিং অন্ধ্রপ্রদেশ অরুণাচল প্রদেশ হারিয়ানা চন্ডীগড় মধ্যপ্রদেশ আর ছত্তিশগড় নখরনি ফারিলাই আর নখর সানায় জাগাইবায় বে রাইজো আর মিরুজন খুঁজানী অঞ্চল গাউনি সানায় 15 সাননি উনাও নখর সানায় জাগাইদিন নখর বিফানা ফরমাইনায় বাইদিবা ফৈগ 30 মে খালারসিম বে সলিবাই থাকেন আর ফরংথাই লানায় সানগিরিফরা নখর নখর থাকলে খারিটি বুথুমগান এরহাই আসাম ফৈগ 2 আগস্টনিফ্রাই সুবুং সানখানি খামানিয়া জাগাইগান বে খামানিও 15 সেপ্টেম্বরসিম সলিগান বে খামানিনি থাকায় সা 85,000 মখোগ্রা থিসনায় যাদের মখোজাততে হাদর গিবি খেপনি থাকায় আবুঙে ডিজিটেল রাহাজন সুবুং সানকে খালামনায় যাদের আসাম বিধানসভা বিষয়কটিনি ভোট সানায় থাকায় সোমপুর আকাশবাণী গুহাটিনি রাদা বিফানা ফুংবিলিনি 9:00 বাজিনিফ্রাই মোনাবিলিনি 6:30 মিনিটসিম জনমত 2026 মূনি মানে সানসিয়ারি হাবাফারি ফসাওগান বে সাবরাইনায় হাবাফারিও মাখাসে সানসুমিফোরজ হাদরসানি গুবুন গুবুন ভোট সানায় মিরুনি ফিথাইনি সায় গনাংথার সাবরাইনায় যাগান সাবরাইনায় গাগি খৌরাঙ্গিরি সুশান্ত তালুকদার রাজকান্তি সাবরাইগিরি অপরূপা বরঠাকুর নবকান্ত বৈশ্য ধরণীধর গোস্বামী আর দেবব্রত দেবমিশ্রও

0: পুস্তকেই হি উনকি সম্পত্তি হতি হে বিদ্বান পুরুষর বাবে তেওঁ কিতাববুরে তেওঁ সম্পত্তি।
1: আজ কা তাজা সমাচার ক্যা হে?
0: আজির তাজা খবর কি?
2: ইয়া হামারি কলেজ কি পত্রিকা হে?
0: অ, এখন আমার কলেজের আলোচনী। এই বাক্য কিতাত ব্যবহার হওয়া শব্দ কেটামানর ফালে তোমালোকে মন করিছানে?
2: করিছো বাইদেউ।
0: তেন্তে শব্দ কেটা কোয়াসুন।
2: আখবার, পুস্তক,
1: সমাচার, পত্রিকা।
0: হ্যাঁ, তুম লোগোনে বিলকুল সহি ধ্যান দিয়া হে।
2: দিদি, अखबार देश विदेश की घटनाओं और समाचारों को जानने का सबसे सरल, सस्ता तथा लोकप्रिय साधन है ना?
0: ओ, तुम्ही ठीक कैसा। आमी बातरी काकतर जरियते देश विदेश खबर बुर अति सहजे पाऊं।
1: दीदी, पुस्तकालयों में पुस्तकों के अलावा पत्र पत्रिकाएं भी होती है।
0: ओ, पुथी भरालत किताबर बाहिरे बातरी काकत और आलोचनी थके। बारो, एतिया तुमलके আখবার, পুস্তক, সমাচার আর পত্রিকা, এই শব্দকেটার লিঙ্গ কি কব পারিবা নহয়?
1: পাৰিম বাইদেউ।
0: কোৱাচোন।
2: আখবার আর সমাচার শব্দ দুটা পুংলিঙ্গ,
1: পুস্তক আর পত্রিকা স্ত্রীলিঙ্গ।
0: বিলকুল সহি। বারো, এতিয়া আমি নতুন শব্দ কেটামান লওঁচোন। হংস, স্বামী, পণ্ডিত, দেবর, ছাত্র, বালক, বুদ্ধিমান, কবি, এই শব্দকেটা পুংলিঙ্গ। আব আগর ইন শব্দকে লিঙ্গ বদলনে হো তো হাম ক্যা করেঙ্গে?
2: হংস কে অন্ত ওয়ালে অ কে বাদ নি জোড়নে সে হংসিনী বন জায়েগা জো কি স্ত্রীলিঙ্গ হে।
0: বহুত আছে, ঠিক এনেদরে দীর্ঘ এটুক যদি ইনি করে দিউ তেন্তে কি হব? জেনে স্বামী, স্বামিনী।
1: বাইদেউ, পণ্ডিত শব্দটো কেনেকৈ স্ত্রীলিঙ্গ বনাম?
0: পণ্ডিত, পণ্ডিতৰ শেষত আইন লগাই দিলে হয়ে গেল, পণ্ডিত, পণ্ডিত আইন।
2: দেবর শব্দকে অন্তিম স্বর কে স্থান পর আনি জোড়নে সে দেবরানী বন জায়েগা।
0: হ্যাঁ, তুমনে সহি সমঝা।
1: দিদি, বালক শব্দ কে অন্ত কে অ কো ইকা করনে সে বালিকা বন জায়েগা।
0: অ, আর ছাত্রর অ টু আ করে দিলে হয়ে গেল, ছাত্র, ছাত্র, ছাত্রা।
2: কবি, কবয়িত্রী।
1: বুদ্ধিমান, বুদ্ধিমতী।
0: হ্যাঁ, বিলকুল সহি। এইদরে আমি কিছুমান শব্দ পুংলিঙ্গর পৰা স্ত্রীলিঙ্গ বনাব পাৰোঁ। হ্যাঁ, লেকিন কুছ শব্দকে স্ত্রীলিঙ্গ রূপ ভিন্ন হতে হ্যাঁ, জেসে পিতা, মাতা, ভাই, বহন, বর, বধু আদি। মনত থাকিব নহয়?
2: থাকিব বাইদেউ।
0: বাৰু, মই তোমালোকক এটা প্রশ্ন সুধোছোন। যোৱাকালি মানে 2 অক্টোবরৰ দিনটো কি দিবস হিসাবে পালন করা হয়?
2: দিদি, 2 অক্টোবর কা দিন গান্ধীজিকে জন্ম দিবস কে রূপ মে মানা যাতা হে।
0: হ্যাঁ, বিলকুল সহি। গান্ধী জন্মোৎসব আমারা রাষ্ট্রীয় পর্ব হে। তোমালোকে কব পারিবানে মোহনদাস করমচন্দ গান্ধীর জন্ম কোট হয়েছিল?
1: জি দিদি, গান্ধীজি কা জন্ম গুজরাট কে পোরবন্দর নামক স্থান মে হুয়া থা।
0: বহুত আছে, তোমালোকে জানানে মহাত্মা গান্ধীর মৃত্যু কেনেকৈ হয়েছিল?
2: নাথুরাম গোডসে নামক এক নবযুবক নে উন পর গোলিয়া চলাই থি।
0: অ, তুমি ঠিকই কইছা। মহাত্মা গান্ধী সত্য আর অহিংসার পূজারি আছিল। আমার দেশখনক স্বাধীন করার কারণে তেও সর্বস্ব ত্যাগ করেছিল আর ইসিলিয়ে উনকি ইয়াদ মে উনকে জন্ম দিবস 2 অক্টোবর কো প্রতিবর্ষ ইয়া রাষ্ট্রীয় পর্ব মানায়া যাতা হে।
1: জি দিদি।
0: বারো, শব্দ কেটামান লওঁচোন। মছলি, তিতলি, চিতা, মচ্ছর, তোতা, কোয়েল।
1: বাইদো, একেটা প্রাণীবাচক শব্দ।
0: হ্যাঁ, ইন প্রাণীবাচক শব্দ মে সে মছলি, তিতলি, কোয়েল নিত্য স্ত্রীলিঙ্গ হে আর
2: আর চিতা, মচ্ছর, তোতা নিত্য পুলিঙ্গ।
0: ও, চিতা, মচ্ছর, তোতা, মছলি, তিতলি, কোয়েল, এই প্রাণীবাচক শব্দকেটার লিঙ্গ পরিবর্তন করিব হলে আমি কি করিব লাগিব তার বিষয়ে আমি অহা পাঠত আলোচনা করিম। আচ্ছা, তো ফির আজ কা পাঠ ইহি সমাপ্ত করতে হে।
1: নমস্তে দিদি।
0: খুশ রহ।
3: ইমান পরে হিন্দি ভাষা শিক্ষার পাঠ শুনিলে, পাঠ যুগুতায় আগবহালে গুয়াহাটী বিশ্ববিদ্যালয়ের হিন্দি বিভাগের গবেষিকা বর্ণালী মালাকারে। ইয়াত ভাগ ললে ভাস্বতী বরা আর ঋতুরাজ কলিতায়।

বগা সর্দারক লাগে আর বেশি কাম, স্টিম ড্রিল করে আমদানি। বগা সর্দারক লাগে আর বেশি কাম, স্টিম ড্রিল করে আমদানি।

শরৎ লাইনে কি পরাজয় মানি, হো হো হো হো লাইনে কি পরাজয় মানি, হো হো হো হো লাইনে কি পরাজয় মানি, মই মেশিনর হোম প্রতিদ্বন্দ্বী জন হেনরি একই বুকুদাঠি, মই মেশিনর হোম প্রতিদ্বন্দ্বী জন হেনরি একই বুকুদাঠি, স্টিম দিল লগতে হাতুরির সলেরে বিস্ময়ত কপি উঠে মাতি, হো হো হো হো বিস্ময়ত কপি উঠে মাতি, হো হো হো হো বিস্ময়ত কপি উঠে মাতি, প্রতি মে দিবসর গানে গানে নীলাকাশর তলে দূর, প্রতি মে দিবসর গানে গানে নীলাকাশর তলে দূর, শ্রমিকর জয় গান।

0: ইমান পৰে শ্ৰোতাসকলে অসমীয়া সৰ্বসফুৰাৰ গীতৰ অনুষ্ঠানটি শুনিলে। এয়া আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহু। এতিয়া সমাচাৰ সন্ধ্যা দিল্লী কেন্দ্ৰৰ পৰা ৰিলে কৰি শুনোৱা হ'ব।
1: নমস্কার, আকাশবাণী সে সমাচার সন্ধ্যা কে সাথ মানে মুনীশ শর্মা। মুখ্য সমাচার, পশ্চিম বঙ্গাল কে দক্ষিণ চৌবিশ পরগনা জেলে মে বিধানসভা কি দো সিটো কে 15 বুথো পর পুনর্মতদান কে দৌরান লগভগ 90% ভোট পড়ে। পশ্চিম বঙ্গাল, কেরলম, তামিলনাড়ু, অসম ও পুদুচেরি বিধানসভা চুনাব কে লিয়ে মতগণনা সোমবার কো। নির্বাচন আয়োগ নে পশ্চিম

এল বি চি চতে চাকরিত নিয়োগ হয়েছিল। যেটা চাকরি নিয়মীয়াকরণের কারণে যেটা পুলিশ ভেরিফিকেশন গোল, পুলিশ ভেরিফিকেশন যেটা গোল, তেতিয়া আমার ঘরত পালে সেই কমিউনিস্ট পার্টির সেই কার্ড খন। তাতকেও ডাঙর কথা, 1962 যেটা বিশ্বনগর আটাইতকে মানে বেয়া সময় বলে কব লাগবে, চাইনা যুদ্ধের সময়। তো দেউতাই প্রথম কিতাব এখন লিখেছিল কারা নলর মৌখুরা সুর বলে পেলায়, মানে গোটাই গীতর যেখানে গীত বাণীবদ্ধ করেছিল, যাব গীত গাইছিল, সেই কিতাবখনের নামকরণ করলে কারা নলর মৌখুরা সুর। কারা নল একটা রাভাসকলের অতি জনপ্রিয় লোকবাদ্য। তো কারা নলর মৌখুরা সুর সেই কিতাবখনের আগ কথা লিখেছে প্রায় 2 পৃষ্ঠা বিষ্ণুপ্রসাদ রাভা। কিতাবখনও পালে, কিতাবখনত বিষ্ণু রাভার আগ কথা লেখা আছে। গতি সেইজন রাজেন পাম বিষ্ণু রাভার সতীর্থ, যিসময় সরকারে বিষ্ণু রাভার ধরে দিব পারিলে তার মূর্তির দাম 5,000-10,000 গুল। তো সেইজন মানুষের সান্নিধ্যত থাকা মানুষজনে আকাশবাণী গুয়াহাটিত আকৌ কেন্দ্রীয় সরকার এজন কর্মচারী হিসাবে থাকাটো সমীচীন হব জানো। সেই কথা পিছত মোক দেউতাক বুঝাই দিলে যে কি কারণত আমি সরুতে গুয়াহাটিত থাকিবলগিয়া মানুষবর, পড়াশোনা করবলিয়া মানুষবর পুনের গাঁলে উভতি যাবলিয়া যে হয়েছিল, সেইখিনি কথা হয়তো মানে কব বিচরা নাছিল যদিও কবলিয়া হল। তারপরও কিন্তু দেউতায় আকৌ চাকরি জয়েন করেছিল, সেই কথাও মানে কব পার। যেটা মেঘালয় হওয়া নাই, গারো হিলস, গারো পাহাড় জেলা।